জুনা জুনা কে বল আঁখা খোলা না প্লিজ জুনা জুনা আঁখা খোলা না জুনা আঁখা খোলা না।